0: পবিত্র করতা, দ্য হোলি স্পিরিট স্যাংটিফাইজ আস।
1: মাই ফ্রেন্ডস, এভরি গুড থিং গড ওয়ান্টস টু ডু ইন ইয়ার লাইফ কামস থ্রু দ্য হোলি স্পিরিট। এভরিথিং, আন্ডারস্ট্যান্ডিং অফ গডস ওয়ার্ড, লাভ অফ ওয়ার্শিপ, স্ট্রেংথ ইন আ ট্রায়াল, গ্রেস টু ফরগিভ, কম্প্যাশন ফর দ্য লস্ট, কমফর্ট ইন হার্টেক, বোল্ডনেস ইন স্প্রেডিং গডস লাভ, পাওয়ার ইন মিনিস্ট্রি, অ্যান্ড ফ্রুটস অফ দ্য স্পিরিট, অল কামস থ্রু দ্য হোলি স্পিরিট।